যত পাহারাতির শুনে আর এরণ মতভেদ হথিয়ার পাও খলাগন তপ্তাও পাণ্ডা পাও অমৃত তিত টাল ঘড়িয়া শব্দ সচ্চি টকসাল জিন কৌ নদর কর্ম তিন কার নানক নদরী নদর নিহাল শ্লোক